আকাশবাণী বলাঙ্গীর, বর্তমান সময় সকাল 5:56। আজ বুধবার 1948 শতাব্দ জ্যৈষ্ঠ 20 দিন 2026 মসিহা জুন মাসর 10 তারিখ। শ্রোতা বন্ধুমানঙ্কু অভিবাদন জনাই আরম্ভ করুছু আমার আজির এই অধিবেশন। কার্যক্রম প্রচারিত হেউছি এফএম ব্যান্ড 101.9 মেগাহার্জ যোগে মাঙ্গলিকা।

0: নমস্কার ভৌণী মানে
1: আপনার শুভেচ্ছা জনাই আরম্ভ করছু আজির গৃহলক্ষ্মী কার্যক্রম
2: কার্যক্রমের উপস্থাপনার আপনার সাথে মু সঙ্গীতা
1: আও মু ভারতী। ঋতুচক্রর পরিবর্তনরে গোটিয়ে ঋতু পরে অন্যটি ধরাপৃষ্ঠকু আসিথান্তি। প্রতিটি ঋতুর বিশেষতা মধ্যে রহিথায়ে আম জীবনরে।
2: বর্ষক বার মাসরে ছ ঋতু, সেথিরু বৈশাখ ও জ্যেষ্ঠ মাসরে ধরাকু অবতরণ করে গ্রীষ্ম ঋতু।
1: ধূসর ধরণী, ফুঁটা বরগছ, মধ্যাহ্নর অহেতুক নীরবতা, ঝিঙ্কারি কণ্ঠর সকরুণ বিলাপ, গাঁ তোটার সুশীতল ছাই, পাচিলা আম্বর বাসনা, গাঁ পোখরীরে পিলাঙ্ক বুড়াবুড়ি খেল, সন্ধ্যা সময়রে নদীকূলর মনছুঁয়া পবন, আউ বিলম্বিত রাতে যাই গাঁ মুন্ড খোলা স্থানরে লোকমানঙ্কর একাঠি হয়ে গপসপ করিবা আদি ঘটনা আজ স্মৃতি হয়ে রহিযাইছি।
2: হেলে দুঃখর বিষয় যে পূর্বর সে মধুর গ্রীষ্ম ঋতু এবে আউ নাহি। বর্তমান 45 ডিগ্রি উপরে তাপমাত্রা, প্রবল তাপমাত্রা, প্রচণ্ড গরম, গুড়ুগুড়ি, অংশুঘাত ও ঝাঞ্জি পবনরে অতিষ্ঠ আজির সাধারণ জনজীবন। গরমরু রক্ষা পাইবা যেতে যাহা কলে সুদ্ধা ফল মিলুনি।
1: খরাদিনে মাটি কান্থ ও নড়া ছপর ঘরে বাস করিবা বেশ আরামদায়ক। মাটি ও নড়া তাপর ভল কুপরিবাহী পদার্থ হয়েথিবারু ইহাকু ভেদ করি বাহার তাপ সহজরে ঘর ভিতরকু প্রবেশ করিপারে নাহিঁ। তেণু এভাবে ঘর খরাদিনে বেশ থন্ডা আউ আরামদায়ক।
2: পুনি অন্যপটে টিন আজবেস্টস বা কংক্রিট্রে তৈরি কোঠাঘর তাপ সুপরিবাহী হেতু খরাদিনে গরম ও অস্বস্তিকর জনাপড়ে। ঘরর মুখ্য ছাত তলে বাউঁশ বতা, মাটি, কাঠপটা বা থর্মোকল ভি পদার্থরে অন্য এক ছাত তৈরি করা আবশ্যক হয়ে থাকে,
1: যা ফলরে ছাত দেই প্রবেশ করুথবা তাপমাত্রা প্রবাহিত হয়ে ঘর থন্ডা জনাপড়ে। খরা সামান্য টাণ হওয়া মাত্রে আমি ঘরর কবাট ঝরকা সবুক বন্ধ করে দেবা। ঘরর ফাঙ্ক স্থান সবু অখারে বন্ধ কলে বাহারর বিকিরিত তাপরশ্মি ঘর ভিতরক প্রবেশ করে পারিব না।
2: পুনি ঘর ভিতরক বায়ু চলাচল পঙ্খা লগাইবা নিহাতি জরুরি। খট, গদি, মশিণা, বেডসিট আদি তাপর কুপরিবাহী হয়েথিবারু এসব ব্যবহার কলে শরীরর তাপ সহজরে বাহারক স্থানান্তরিত হয়ে পড়ে না।
1: তেণু এই সময়রে এসব ব্যবহার নকরি সিধাসলখ ভূঁই উপরে শোয়া বহুত ভালো, যাহাদ্বারা আম শরীরর তাপ ভূঁইকু স্থানান্তরিত হেবারু থন্ডা ও বেশ আরাম লাগি থাই।
2: মাটি পাত্র যেমিতি সুরেই, মাঠিয়া কিংবা ঘুমরে থিবা পানি পিইবা উচিত। এভলি পাত্রর পানি ধাতব পাত্রর পানি ঠারু থন্ডা আউ আরামদায়ক এবং স্বাস্থ্যকর মধ্য হই থাকে।
1: আউ গোটে কথা প্রতি আমি বিশেষ ধ্যান দেবা, খরাদিনে রঙ বিরঙ্গর পোশাক পরিবর্তে ধলা রঙর পতলা, চিকন ও সফা পোশাক পরিধান করিবা। গোটিয়ে ওলি রোষেই করি শীঘ্র তাপর উৎস নিয়াকু লিভাইবা, গ্যাস চুলাকু বন্ধ রাখিবা।
2: আউ দিনবেলে রন্ধা হইথিবা ভাতকু পখাল করি দিনসারা এবং রাতে মধ্যে খাইবা ভালো।
1: খরাদিনে সকালে থরে গাধোইবা ছড়া সন্ধ্যা সময়রে আউ থরে ভালো ভাবরে স্নান করিবা বহুত আবশ্যক, যাহাদ্বারা কি আম শরীরর তাপ পরিবহন জরিয়ারে জলকু স্থানান্তরিত হুয়ে। আউ পুনি থরে গাধিবা দ্বারা শরীরর স্বেদগ্রন্থি সবু সফা হইকি খোলি হুয়ে, ফলরে আম শরীরর ভালো ভাবরে ঝাল নির্গত হুয়ে, আউ শরীররে শীতলতা সৃষ্টি হুয়ে, আউ আমকু আরাম মধ্যে লাগে।
2: ঘর ভিতরে পশুথিবা বিকিরিত তাপরশ্মিকু প্রতিহত করিবা পাই অগণারে ওদা অখা বা বেণাচেরে তৈরি মশিণা টাঙ্গি সেতিরে সময় সময়রে পানি সিঞ্চন করিবা আবশ্যক। এবে আমি সমস্তে পকা ঘরে বাস করুছু, আউ গাঁ মানকরে মধ্যে ছাটি মাটি ঘর দেখিবাকু মিলুনি। সেই কারণরু তরঙ্গর গতি বাস্তবরে অতি মন্থর হয়ে পড়ুথিবারু দিনবেলে গৃহীত তাপ কোঠাঘরের কংক্রিট ছাত দেই রাতি সময়রে ঘরকু প্রবেশ করে,
1: যাহা ফলরে রাতিরে এভলি ঘর শীতলতা নিমন্তে যাহা কলি মধ্যে থন্ডা লাগে নাহিঁ। তেণু এপরি পরিস্থিতিরু রক্ষা পাইবা পাইঁ যেতে সুবিধা থিলে মধ্যে ঘর ভিতরে নশোই বাহারে মুক্ত আকাশ তলে শোয়ে যিবা ବରଂ ବହୁତ ଭଲ।
2: ଗଛ ବିକିରିତ ତାପରଶ୍ମିକୁ ଶୋଷି ନେଉଥିବାରୁ ଘର ଚାରିପଟେ ଝଙ୍କଳିଆ ଗଛ ଲଗାଇବା ନିହାତି ଆବଶ୍ୟକ। ତେବେ ଭାରତୀ,
1: ହଁ ହଁ,
2: ସବୁ ଋତୁର କିଛି କିଛି ଭଲ ଗୁଣ ଆଉ କିଛି ଖରାପ ଗୁଣ ରହିଛି।
1: ସେସବୁକୁ ଗ୍ରହଣ କରି ଯଦି ଆମେ ଜୀବନରେ ଆଗକୁ ବଢ଼ିବା ତାହେଲେ ଜୀବନଟା ନିଶ୍ଚିତ ଭାବରେ ସୁଖମୟ ହୋଇପାରିବ।

0: শুভ সন্ধ্যা শ্রোতা বন্ধু, স্বাগত করুছু আপন সমস্ত আজ সন্ধ্যার যুববাণী কার্যক্রম কু কার্যক্রমর উপস্থাপনারে মু সুলভা
1: ও মু জ্যোতিস্মিতা। শ্রোতা বন্ধু, জাতীয় শিক্ষানীতি 2020 আরম্ভ হেবার 5 বর্ষ পরে ভারতরে ধন্দামূলক শিক্ষা এক রণনৈতিক পরিবর্তন আনিছি ও এহা জারি রহিছি। এনপি 2020 এহাকু মুখ্য স্রোত পাঠ্যক্রমরে একীকৃত করি বিদ্যালয় শিক্ষার পরিধিরে ধন্দামূলক শিক্ষাকু সুনিশ্চিত করিছি। প্রত্যেক ছাত্রছাত্রী এহা দ্বারা ব্যবহারিক দক্ষতা বিকাশ ও বিভিন্ন বৃত্তিগত পথ অনুসন্ধান করিবার সুযোগ পাইছন্তি। শ্রোতা বন্ধু, এহা ষষ্ঠ শ্রেণীরু ধন্দামূলক শিক্ষার একীকরণ পাই গুরুত্ব দেউছি। এহাকু প্রত্যেক পিলাঙ্ক শিক্ষণ যাত্রার মূল অংশ করিবাকু লক্ষ্য রাখিছি এনইপি 2020। নির্দিষ্ট ভাবরে ষষ্ঠরু অষ্টম শ্রেণীর ছাত্রছাত্রী মানে স্বল্প মেয়াদী হ্যান্ডসন অভিজ্ঞতা সহিত জড়িত হুঁতি, যেপরিকি স্থানীয় কারিগর, কুম্ভার, বড়েই, কলাকার এবং অন্যমানঙ্ক সহিত 10 দিনিয়া ব্যাগলেস ইন্টর্নশিপ কৌশল এবং এক্সপোজর প্রদান লাগি ব্যবস্থা করা যাইছি। অনুরূপ ভাবে কৌশল শিক্ষা ও দক্ষতা বিকাশ করা যিবা সুবিধা রহিছি। তেবে এহা নবমরু দ্বাদশ শ্রেণীরে থিবা ধন্দামূলক শিক্ষা মডেল ঠারু ভিন্ন। নবমরু দ্বাদশ শ্রেণীর ধন্দামূলক শিক্ষারে কৌশল শিক্ষা উপরে ধ্যান দিয়া যাউছি। সাধারণতঃ আইটিআই পলিটেকনিক শিক্ষাদান করা যাউছি, যাহাদ্বারা এই পিলামানে শিল্প সহভাগী মানঙ্ক সহযোগরে প্রমাণপত্র কিংবা বৈষয়িক তথা উচ্চ শিক্ষা হাসল করিবা সহ নিযুক্তি মধ্য পাই পারিবে।
0: নীতির উদ্দেশ্য ব্যবহারিক ও বহুস্তরীয় অটে। শিক্ষা ও নিযুক্তি মধ্যে থিবা ব্যবধানকু দূর করিবা, একাডেমিক ধন্দামূলক ক্রমকু হ্রাস করিবা তথা ছাত্রমানঙ্কু বাজার সম্বন্ধীয় গোষ্ঠী সমন্বিত এবং অনুকূল কৌশল সহিত সম্পৃক্ত ও সমৃদ্ধ করিবা এহার লক্ষ্য রহিছি। এই দিগরে এক নূতন জাতীয় পাঠ্যক্রমর ফ্রেমওয়ার্ক ধন্দামূলক উপাদানগুড়িকু একীকৃত করিবা, এক হব এবং স্পোকেড মডেল মাধ্যমে স্কিল ল্যাব সৃষ্টি ও ভার্চুয়াল ধন্দামূলক শিক্ষা পাই স্বয়ং পরি ডিজিটাল প্ল্যাটফর্মর ব্যবহার উপরে গুরুত্ব দিয়া যাউছি। এই নীতির লক্ষ্য হেউছি প্রত্যেক শিশু অতি কমরে গোটিয়ে বৃত্তি শিখন্তু ও অন্যমানঙ্ক নিকটরে এহাকু পরিপ্রকাশ করন্তু। লোকবিদ্যা পরি পারম্পরিক জ্ঞান প্রণালীকু এআই, কৃত্রিম বুদ্ধিমত্তা, রোবোটিক্স এবং ইন্টারনেট অফ থিংস ভলি উদ্যমান ক্ষেত্র সহিত মিশ্রণ করা যাউছি।

প্রতিষ্ঠা করা আবশ্যক। প্রশিক্ষক মানুষ কেবল বৈষয়িক বিষয়বস্তু নুহে, আধুনিক শিক্ষাদান পদ্ধতিরে মধ্যে নিরন্তর বৃত্তিগত বিকাশ, শিল্পরে অন্তর্ভুক্তি এবং প্রশিক্ষণ দিয়াযিবা আবশ্যক। সেক্টর স্কিল কাউন্সিল এবং শিল্প সংস্থাগুড়িক সহিত সহভাগিতা এথিরে সহায়তা করিপারিব। স্পষ্ট নীতি পাণ্ঠি ও সহভাগিতা মাধ্যমরে ইন্টার্নশিপকু সাংগঠনিক করা যাই পারিব। রাজ্যগুড়িক স্থানীয় শিল্প স্বয়ং নিযুক্ত বৃত্তিধারী কিংবা ই মিত্রঙ্ক পরি সরকারি যোজনা সহযোগে স্বল্পকালীন নিযুক্তি মাধ্যমে সশক্ত ও স্বাবলম্বী হয়ে পারিবে। ছাত্রছাত্রীঙ্কু প্রাসঙ্গিক সুযোগ সহিত যোড়িবা পাই বিদ্যালয় সমন্বয়কারী মানঙ্কু নিযুক্ত করা যিবা উচিত। তেবে বিদ্যালয়রু কার্যক্ষেত্র সহ ছাত্রছাত্রীঙ্কু যোড়িবা দ্বারা পুস্তকগত জ্ঞান সহ ব্যবহারিক অভিজ্ঞতা মধ্যে সেমানঙ্কর আসিপারিব। দীক্ষা ও স্বয়ং পরি প্ল্যাটফর্মগুড়িকু অধিক স্থানীয় করা যিবা উচিত। বিদ্যালয় শিক্ষারে মধ্যে এহাকু সামিল করা যিবা জরুরি। গ্রামীণ সংযোগীকরণ এবং ডিজিটাল ভিত্তিভূমিরে বিনিযোগ গুরুত্বপূর্ণ। ইউডাইস প্লস ও পারিবারিক সর্ভে মধ্যে একীকরণ ব্যবহার করে লিঙ্গ, দিব্যাঙ্গতা, অবস্থান এবং নিযুক্তি ফলাফল অনুযায়ী বৃত্তিগত অংশগ্রহণকু ডাটা সিস্টম ট্র্যাক করা আবশ্যক। এদ্বারা ধন্দামূলক শিক্ষাকু অধিক ব্যাপক করা যাই পারিব। এনইপি 2020 ভারতর শিক্ষা ইতিহাসে এক গুরুত্বপূর্ণ মুহূর্ত অটে, যেউথিরে সরকার বৃত্তিগত শিক্ষাকু মুখ্যধারে সামিল করিবা পাই এক দৃঢ় ও সকারাৎমক প্রতিশ্রুতিবদ্ধতা প্রদর্শন করিছন্তি।

0: শ্রোতা বন্ধু নমস্কার। স্বচ্ছতার মূল্য আমি সমস্ত বুঝলে, প্রত্যেক ব্যক্তি মধ্য পরিষ্কার পরিচ্ছন্নতার আবশ্যকতা অনুভব কলে, প্রশাসনিক স্তরের মধ্য এ দিগরে অনেক পদক্ষেপ সব নিয়েছে। তবে কেন্দুঝর মুনিসিপালিটি স্বচ্ছতা কার্যক্রম কিভাবে ভাবে আগেই চলছে এ বিষয়ে আসন্তু পচারি বুঝবা।
1: নমস্কার ম্যাডাম, না হলে পুতুলি জেনা স্বচ্ছ সাথী ওয়ার নম্বর 9 জগন্নাথপুর।
2: ভৌণী, আম এই কেন্দুঝর মুনিসিপালিটি বর্তমান স্বচ্ছতা কার্যক্রম বা সফেই কার্যক্রম কেমতি ভাবে চলছে?
1: সফেই কার্যক্রম ম্যাডাম যা ছিল আগরু এবে বহুত রিয়ে ভালো চলছে। প্রত্যেক দিন আমার রাস্তা মেন রোড ঝাড়ু করা হচ্ছে, গলি কন্দি বি সব আমার ঝাড়ু করা যাচ্ছে, ড্রেন ক্লিনিং রয়েছে, বুস্কটিং রয়েছে, যৌ জায়গার ব্লকেজ রে পানি যা আসা করি পারে, পানি নিষ্কাশন কেমতি ভালো ভাবে হয়ে পড়ব তার মধ্যে ব্যবস্থা করুছু। তার সহিত প্রত্যেক ওয়ার্ডর যে ড্রেন রয়েছে সেটার ব্লিচিং পকা যাচ্ছে, আউ মশা তেল বি পকা যাচ্ছে। প্রত্যেক সপ্তাহের থেকে মশা ধূয়া বি আমার কলোনি মানকরে রাস্তার এমতি গাড়ি বুলুছি। আমার কাম হল একচুয়ালি সেগ্রিগেশন, আমি প্রত্যেক ঘর ভিজিট করছু, লোক বুঝাউছু অলগা অলগা ওদা শুখলা সব অলিয়া আমার দেওয়া লোক মানে দৌঁচ। আমি ম্যাডাম প্রত্যেক দোকান সব ভিজিট করছু, পলিথিন বন্ধ বি আমি করছু, তো যৌঠি বি আমার সোল সব চৌপতি লোক মানে খাওছেন সেটি আমি বারণ করছু। চা স্টলে আমি যাই সেটি বি আমার সচেতন করা হয়েছে, সেটি কাঁচ গ্লাস বি আমি ইউজ করা লোক মানুষ কইছু। প্রত্যেক দোকান আমি যাই ভিজিট করি, ডস্টবিন বি দেখুছু, দুইটা লেখা ডস্টবিন সেমানকে কোয়া হয়েছে রাস্তার ন পকাইকি ডস্টবিন রে পকাইয়া, দোকান পাই স্বতন্ত্র রাত্রি বি গাড়ি বি বুলাউছু। দোকান ভাই মানে তো আগরু যা সচেতন নথিলে এবে ইয়ে সচেতন হয়ে গলে, কথা মানিকি সে পত্র চৌপতি বি ইউজ করছেন, ডস্টবিন বি সমস্ত রাখিলে, রাত্রে যে গাড়ি বুলুছে গাড়ি বি সমস্ত অলিয়া বি পকাউছেন।
2: বিভিন্ন কাম পাই লোক মার্কেট উপরকে আসুছেন, এতি পাই আমার শৌচালয়ের ব্যবস্থা কেমতি কোন রহিছে?
1: আজ্ঞা রয়েছে ম্যাডাম, দুই প্রকার শৌচালয় আমি রাখিছু, যেহেতু লোক টাউন উপরে বেশি যা আসা করছেন সেমানক পাই স্বতন্ত্র আমার গোটে পাবলিক শৌচালয় রয়েছে। আউ বস্তি ভিতরে ম্যাডাম আমার গোষ্ঠী শৌচালয় বি রয়েছে, টয়লেট তো সবু লোকর অছি আজ কাম কার্যের কি কোণ গ্যাদরিং, যেহেতু টাউন রয়েছে জায়গার অভাব রয়েছে, তো সেইখানে গোষ্ঠী শৌচালয় মধ্যে আমার রয়েছে বস্তি ভিতরে।
2: তার পরিষ্কার পরিচ্ছন্নতা উপরে আপনার মানে কেমতি কোন ধ্যান দৌছেন?
1: সেসব ম্যাডাম আমার এসএজি মানুষ সব হ্যান্ডওভার করা হয়েছে, এসএজি মানে তার দায়িত্ব নৌছেন, প্রত্যেক দিন সেটা সে ক্লিন করছেন, তাহলে ম্যাডাম আমি সব ভিজিট করছো।
2: এইটি তো আমার জনে স্বচ্ছ কর্মচারী ভৌণী অছন্তি, তাঙ্কা সহিত টিকে কথা হচ্ছে, কেমতি কোন সেমানে যাইকি ফিল্ড উপরে কাম করছেন?
3: আজ্ঞা নমস্কার।
2: নমস্কার,
3: মো নাম সুস্মিতা মুখী, ওয়ার্ড নম্বর 11 রে কাম করে। আমি প্রত্যেক দিন সকাল 5টা রু 5:30টা ভিতরে আসিকি না প্রথমে এনএস ঝাড়ু করু, ড্রেন উপর তলু পুরা ঝাড়ু সফা সুতর করিকি না, তারপরে আমো ম্যাডাম মানে কুহন্তি যে আজি কো গড়ি কো এরিয়া ঝাড়ু হবো, কি আমি সেই এরিয়া বি ঝাড়ু করিকি না, যে যে কমপ্লেন বি থাকে কেতবেলে কেমতি সেগুড়া বি সব ম্যাডাম কহতি আমি সব ক্লিন করু যাই।
2: তো আপনি এই সব কাম যেতবে করতে এমিতি ভুনি কেবে মনারে আসে না এতে অপরিষ্কার কাম সবুবেলে অলিয়া আবর্জনা পড়ুছে, এগুড়াক সবুবেলে কি করিব এই কাম ছাড়ি দিবি?
3: না ম্যাডাম, ভাবিকি বাহারিছি যে কিছু স্বচ্ছ করিবি, তাহলে সেটা ভাবিবি কাহিকি যে এত অলিয়া কাম করিবি নি, সেটা কেবে মনরে আসিবি নাই যে এমতি কাম করিবি নি, সেটা খুশিরে আমি করু, যেটা কি লোক স্বচ্ছতার রহবে, রোগ কাহাকু কিছু নহব।
4: মো নাম হচ্ছে বিজয়লক্ষ্মী নায়ক, মো 11 নম্বর ওয়ার্ডে স্বচ্ছ সাথী ভাবে কাম করছি। মো ওয়ার্ডে 14টা মানে গলি অছি, সবু দিন তো হয়ে পারিব না সবু গলি, সেপরে আমি তাঁকে মানে কহিবা পাই পড়ে যে আজি মেন রোড সরলা পরে এই দুইটা গলি ঝাড়ু করিবে, মানে সেই দুইটা গলি করে দিয়ে। আর ড্রেন বি 14টা অছি, তো মিউনিসিপালিটি দুইজন ওয়ার্কর ডেলি দিয়ে আমাকে, যে ড্রেন গুড়া বেশি মানে ময়লা হয়ে যাই থাকে মানে রোটেট হুয়ে, যেমনি আজ দুইটা ড্রেন হেলা কালি দুইটা ড্রেন হেলা, এমনি হয়ে সবুদিন দুই দুইটা ড্রেন সফা করা যায়। সকাল পাহলে মানে আমার গোটে দায়িত্ব সেটা যে কেমতি মেন রোডটা সফা হব, জিম গোটে অছি, জিমটা সফা সকাল ন করলে পড়ে আসেন সমস্ত এক্সারসাইজ করিয়া পাই, সকাল বাহারিকে আমি আগে লোক মানে কোঠি অলিয়া পকাউছেন।

বি খুরানিয়া বার্ষিক ব্লক নিরীক্ষণ কার্যক্রম 2026 মূল করছেন। এই কার্যক্রম অধীন 15 জন বরিষ্ঠ পুলিশ অধিকারী স্বতন্ত্র নিরীক্ষণ ও তদারক দায়িত্ব দিয়েছে। আইবা মাস এই অধিকারী মানে সে জেলা গস্ত করি আইন শৃঙ্খলা অপরাধ নিয়ন্ত্রণ ও থানা মানকর কার্যকারিতার সমীক্ষা করবে। দেবগড় জেলা মুখ্য চিকিৎসালয় জেলার সবু প্রাথমিক ও গোষ্ঠী স্বাস্থ্য কেন্দ্র প্রধানমন্ত্রী সুরক্ষিত মাতৃত্ব অভিযান 10 বছর পূর্তি অবসরে খাস কার্যক্রম করা যাইছে। এই অবসরে দেবগড় জেলার সবু গর্ভবতী মহিলা মানকর স্বাস্থ্য পরীক্ষা করা যাইতিলা। নোয়াপড়া জেলার ডালুয়া ধানগিনা জোরসোরতি চালিছে। আজ জেলার 37টা ধানগিনা কেন্দ্র 414 জন চাষী 21,201 কুইন্টাল অয়তকা ধান ঘিনা যাইছে। এপ্তক জেলার 50টা কেন্দ্র জরিয়ে 2,577 জন চাষী 1,33,145 কুইন্টাল ধান ঘিনা সরিছে। পানিপাগ দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু রাজ্যকে এই হপ্তা পৌঁছিবার সম্ভাবনা আছে বলে ভুবনেশ্বর আঞ্চলিক পানিপাগ বিজ্ঞান কেন্দ্রর নির্দেশিকা ডক্টর মনোরমা মহান্তি কহিছন। রাজ্যের ভিন ভিন জাগান কালবৈশাখী বর্ষা জারি রয়েছে। আইবা 24 ঘন্টা ভিতরে বিজুলি ঘড়ঘড়ি সহিতে বর্ষা হওয়া বলে সবু জিল্লাকে সতর্ক সূচনা জারি করা যাইছে। সম্বলপুর দেবগড় ঝারসুগুড়া সুন্দরগড় বরগড় সহিতে রাজ্যের 12টা জেলার জবর ধোকাগড্ডি সঙ্গে বর্ষা হওয়া বলে কেন্দ্র তরফ অরেঞ্জ ওয়ার্নিং জারি করা যাইছে। শেষে মুখিয়া খবর ফেরগায়। ভারতর নির্বাচিত প্রধানমন্ত্রী ভাবে সর্বাধিক দিন দায়িত্ব তুলেকরি ইতিহাস রচিলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রী সম্মান জনাইকি ক্যাবিনেট থি পারিথিলা সংকল্প 2025-26 আর্থিক বছরে 5,428.67 কোটি টঙ্কার সামুদ্রিক খাদ্য সামগ্রী রপ্তানি করেছে ওড়িশা, সূচনা দেলে কেন্দ্র বাণিজ্য বিভাগ অতিরিক্ত সচিব। আর বিজুলি ঘড়ঘড়ি সঙ্গে বর্ষা হওয়া বলে রাজ্যের সবু জেলা লাগি সতর্ক সূচনা জারি কলা পানিপাক কেন্দ্র। আজর আঞ্চলিক খবর ইন শেষ হল। জুহার।